তো এখন আমরা মানে কুরমারি লোকগীত শোনাত রই অজিত কুমার মাহাতো ওর সঙ্গে মানে গাওয়াল গীত আর একরে সঙ্গে আমার দুনিয়া মে ঘর নি সফা কর বেড়া সে রালক বহু বহিন আর দোসর দিন আমরা মানে নবা নবা জানকারী সঙ্গে আব ফাইনি আর এই কার্যক্রম কর প্রস্তুতি রে সঞ্জয় কুমার লাল।